আরামে বেঁচে থাকায় জাঙ্ক ফুড কম করে তবে খারাপ খানা রোজি স্বাস্থ্য কিছু দিত স্বাস্থ্য বাকি সেটা ভালো।